0: Chantalite Adivasi Akhna Anjom Salam Go Baba Boyhamisiko In Sakuntala Besra
1: Ar In Usha Kiran Hasda
0: Sekhon Marang Kodo Alinya Johar Ar Huding Kodo Alinya Dular Thum Asai Alin Ape Sanam Ko Napai Rege Menak Pia Ar Alin Ho Napai Rege Menak Linya Tehen Ape Ko Talare Agu Katilin Hej Ina Moj Moj Hor Sirin Ko Ar Laktian Katha Ko Tehen Abo Bariya Satam Chitan Rebun Gapal Mara Mi redo hena a SIP babot a dosa redo mena a samoike mahotto. Ona babot bon katha a.
1: Hoi, noa babot monere aima kukli horakap kana. Je noa SIP do chik kana kati em layabuna.
0: Na kukli rakap ho niat jaruri kan ya. Cita se SIP do nawal kagi ajomok kana na ese. Noa SIP do mit nongkan anushasi tarika kana. Jaha daraite niyamit se letarge. Jemon hui na hindi tu komena se saptahik masik atre masik abobon mena hapta kia chando kia bang khan pe chando kia pore pore re mutual fund re mit thauka taka bon lagao dareya noa hote te bajar re che lekan kom barti huyuk kana onare nojor bang dohoi tuluñ ho bai bai te dhon jara hocho dare re subidha nyamoa
1: noa SIP do che lekan আর চে কুই কমিয়া নোয়া হো থোড়া বড়া এচুলুম
0: নোয়া SIP দো নোয়া লেখাতে কমিয়া যেমন বন মেন দাড়ে কটিত খোনা গে এত হব যেমন মোঠে 100 টাকা বাংখান 500 টাকা তে হো প্রত্যেক চাঁদো খোনা আবো দো SIP বন এত হব দাড়িয়া আ আর নোয়ার দো মেনা আ যেমন অটোমেটিক প্রত্যেক চাঁদো আমেম ঠগল আকা মহিত রে ব্যাংক খাতা কোন পয়সা গেত কাতে আমি বাছন আকাদ মিউচুয়াল ফান্ড রে পয়সা তাম চালা আর নারে হেন ইউনিট অ্যালটমেন্ট জমা আকাদ টাকা লেখাতে আমা ওনা ফান্ড রিয়া ইউনিট সেম নাম দাঁড়িয়া যাহা যে ওনা মাহা রিয়া নেট অ্যাসেট ভ্যালু লেখাতে তাহেনা
1: আডি নাপাই কথাম লই আবো না আডি লাগতিয়ান কথা কানা নোয়া দো আদো সরিগি নোয়া SIP রিয়া দো চি চে লাভ মিনা আ নোয়া হো বড়াই আডি গি জরুর গিয়া
0: ওনা তে চেদা সে জাহান আর না গে লাভ বাই তাহে লখান ওনা বাং খুলো সানা বনা হেসে যেমন নোয়া রে না কি রুপি কস্ট হ্যাঁ এভার র্যাঙ্কিং যখন শেয়ার বাজার নিউরু আ উন যখন আম ওনা ঠক আকা টাকা তেগে বর্তি ইউনিট সেম নিয়ামা আর যখন বাজার চিত্তান রাকাবা সে বর্তিয়া উন সময় কম ইউনিট সেম নিয়ামা নোয়া দো আমা ওসত লাগাত হো কমো আ নোয়া তে দো আর যাহাল কাতু হিনা কম্পাউন্ডিং কি লাগত নোয়া লেকা তে দো কম্পাউন্ডিং দাড়ে নিয়ামো আ আম দিন দিন হবিজ পয়সা এম লাগাওয়া আমা পয়সা রিয়া বিয়াজ আর রিটার্ন উনা গে উসারা বর্তি তামা আর ওনা সাথে হুই না যেমন অনুশাসন নোয়া দ্বারাই তে আম লেতাড় গে নিমস রে না এম পরক আ যে মিদম হেওয়া লেনখান আম বচত সে বাঁচাও দহ রে না এম চেষ্টায়া যাহাতে আম লটু খোনা লটু জিনিস হম কমি দাঁড়ে আর এম পুরো দাঁড়ে
1: সরি গে নোয়া আডি জরুর গিয়া এনতে পয়সা টাকা দো নোংকান জিনিস কানা তিন রে উডুক আ বুঝো গে বাং নামো আর এম খালি তিয়ান গে আদো নোংকা গে নোয়া SIP রে তিন বার্ষিক রিটার্ন সে ব্যাজ নামো আ নোয়া থোড়া লই এবুন মে
0: নোয়া SIP রে দো অনকান জাহান ঠকো বিয়াজ দর দো বাং তাহেনা চিদা সে নোয়া দো বাজার সাও জোনড়া যোজনা করে নিমস হওয়া তো আর যত যোজনা ভিন ভিন তাহেনা ওনাতে ওকার না হো ঠকো নিমস তো বাং নামোয়া এরো মোটামুটি অনুমান লেকাতে সে ভবি দাড়ে আবন নোয়া রে দো মোটামুটি 12% খন 15% হবি সালানা রিটার্ন নাম দাঁড়ে আ
1: আডি মজ কথা না আদো নোয়া SIP তো চে লেখাতে বুন এহব দাঁড়ে আর নোয়া ইনহো থোড়া ইনহু দিছে কানা
0: সরি গে যেমন SIP বাবন বন বাড়াই কেয়া লেকিন এতহব গে বাবন বাড়াই লেখান চিকাতে বুন বাড়াই কেয়া যেমন নোয়া এতহব লাগি দো যতক্ষণ মাড়াং দো যাহা নিজেরা KYC তাহেনা প্যান কার্ড হইউ সে আধার কার্ড সে ব্যাংক বিবরণ সানাম জিনিস কো KYC কমপ্লিট পুরো হইউ আ ওনা পরে যাহা গে প্রমাণ আকান মিউচুয়াল ফান্ড কোম্পানি মেনা যেমন হই না SBI HDFC ব্যাংক হেসে ICICI হই না পর নিপন এমান বাংখা নিবেশ প্ল্যাটফর্ম যেমন গ্রো জিরোথান পেটিএম হেসে মানি ওনা এম ব্যবহার দাঁড়িয়ে আর নিজেরা বৃত্তি লক্ষ্য সে জোস তো যেমন ওড়া বেনাও যত ওড়া বেনাও লাগিদ বন টাকা বন দরকার।